সুন্দরী ইসেরাটায় হামাগুড়ি বন্ধু আমার সুন্দরী, বোবা এই জীবনটা গান গায় রে, আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া।